0: অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তো শুরু করে ইনভেস্টিং কা পার্ট।

0: যুবদের সক্ষমতার উপর আস্থা রেখেছেন। সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লি সরকার দুর্গা প্রকল্পের আওতায় মহিলা ও রূপান্তরকামীদের 1,300টি ই অটো প্রদান করবে। সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজনের মৃত্যু, আহত 11। রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি পরিকাঠামোগুলির ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। পূর্ব আফ্রিকা জিবুতিতে নৌকোডুবিতে 139 জনের মৃত্যু। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে ভারত 5 ম্যাচের সিরিজে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গারুডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: আজ ভারত মে জো ইনফাইনাইট অপরচুনিটি হ্যায় চাহতা হুঁ কি হর যুবা আপনে ভবিষ্য কো উসি বড়ে ক্যানভাস পর দেখে, বিকজ দিস ইজ ইয়োর টাইম, দিস ইজ ইয়োর অপরচুনিটি। মুঝে পুরা বিশ্বাস হ্যায় হামারা ইয়ে সপনা পুরা হোকর রহেগা।
0: দিল্লি সরকার মহিলা ও রূপান্তরকামী মানুষদের জন্য জীবিকা সুযোগ তৈরি করতে দুর্গা নামের একটি নতুন ই অটো প্রকল্প চালু করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহ দান। সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মোট 1,300টি পিঙ্ক বা গোলাপি রঙের ইলেকট্রিক অটো দেওয়া হবে। এর মধ্যে 1,170টি ই অটো মহিলা উপভোক্তাদের জন্য এবং 130টি রূপান্তরকামী উপভোক্তাদের জন্য সংরক্ষিত রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটরসাইকেলের যাত্রার সূচনা করবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। কর্মরত ট্রাফিক পুলিশের জন্য বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবারই হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এই নতুন হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অবশ্যই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন বিশ্বনেতারা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুথিদের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা চালানো হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার তীব্র নিন্দা করেছেন। শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দ্বিতীয় দিনটি দেবী ব্রহ্মচারিণীর পূজার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। শারদীয় নবরাত্রির প্রথম দিনে মোট 47,348 জন তীর্থযাত্রী জম্মু কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন। মাতার আশীর্বাদ পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখন জম্মুর কাটরার বেস ক্যাম্পে পৌঁছচ্ছেন। নদিন ধরে চলা এই উৎসবে আগামী দিনগুলোতেও ভক্তদের এই ভিড় বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন। সমাজবাদী চিন্তাবিদ তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর রাম মনোহর লোহিয়ার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, ডক্টর লোহিয়া জীবন রাজনীতিতে সততা, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অনুপ্রেরণা যোগাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর

0: হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন রাষ্ট্রপতির সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন আমেরিকারই বেশ কয়েকজন সেনেটর। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বেআইনি বলেও তারা অভিযোগ করেছেন। সেনেটাররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাম্প তেল কেনা নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন তারা। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ডিজেলের ঘাটতি মেটাতে রাশিয়া থেকে 3 লক্ষ টন ডিজেল কেনার ঘোষণা করেন। তবে সেনেটারদের বিরোধিতার পর ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সরকারি অর্থ খরচ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে এক মার্কিন আদালত। নিউ ইয়র্কের ফেডারেল বিচারক জেনিফার রাচিন কমন কজ নামের একটি নিরপেক্ষ তদারকি সংস্থার দায়ের করা মামলায় এই সাময়িক নির্দেশ দেন। উত্তর কোরিয়া আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রাজধানী পিয়ংইয়ং এর আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করা হয়। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা অন্তত 2টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার একের পর এক অস্ত্র পরীক্ষা নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 139 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 15টি শিশু। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই উপকূলের কাছে ডুবে যায় অভিবাসী বোঝাই নৌকোটি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, 80 জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই ইথিওপিয়ার নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে কিছু এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সন্ধে পর্যন্ত এই আগুনে অন্তত 172 একর এলাকা পুড়ে ছাই হয়েছে। সান্টা ক্লারিটা শহরে জারি হয়েছে জরুরি সতর্কতা। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গতকাল আসে পড়া ক্যাটাগরি 4 পর্যায়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সাইমনের প্রভাবে সিয়েরা মাত্রে পর্বতমালা এবং সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে প্রবল ঝোড়োহাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র জালিস্কো প্রদেশের পুয়ের্তো ভালাত্তা অঞ্চলের কাছে উপকূল বরাবর এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়টি। ওই অঞ্চলে আজ সকালে ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা। বিজেপির রাজ্যসভা সাংসদ ডক্টর কে লক্ষ্মণ মাদক সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গতকাল হায়দ্রাবাদে এক সাইকেল র্যালিতে অংশ নেন। নেশামুক্ত ভারত সাইক্লিং রাইড শীর্ষক এই র্যালির আয়োজন করে সামাজিক সংগঠন আকশারা স্ফূর্তি। ক্রিকেটে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান হেটমার সর্বাধিক 43 রান করেছেন, কামিল পুরান করেন 42। ভারতের হয়ে অর্শদীপ সিং 3টি উইকেট নিয়েছেন। এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারত 223 রান করে। অভিষেক শর্মা 30 বলে 69 রান করেছেন। অর্শদীপ সিং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এর আগে লখনৌয়ে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। ভারত এখন সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে। কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামছে। গতকাল দিল্লির প্রথম ইনিংস 240 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলির মোকাবিলায় ভারতের যুবদের সক্ষমতার উপর আস্থা রেখেছেন। দিল্লি সরকার দুর্গা প্রকল্পের আওতায় মহিলা ও রূপান্তরকামীদের 1,300টি ই অটো প্রদান করবে। পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকোডুবিতে 139 জনের মৃত্যু। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সারুন মঙ্গর বাট শুনহোস। दार्जिलिङ हिमालयन

0: এখন শুনবেন সঙ্গীতালেখ্য ওগো আমার আগমনে, সংকলন অপর্ণা চক্রবর্তী, ভাষ্যপাঠে মৌকনা মুখোপাধ্যায় ও অপর্ণা চক্রবর্তী, শব্দগ্রহণ ও সম্পাদনা বিকাশ পাল। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, ঝকঝকে নীল আকাশ জুড়ে অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, বাদল কালো ক্লান্ত মেঘেরা পাড়ি দিয়েছে দূর অজানায়, এসেছে শরৎ বাতাসে হালকা হিমের পরশ, ভোরের নরম আলোয় ঘাসের ডগায় মুক্ত দানার মতো শিশির বিন্দু, সোনারোদের রোদ্দুর আর পাকা ধানের সোনালি আভায় বাতাসে গুনগুন করছে এক মিঠে সুর, ঢাকের কাঠি বল তুলেছে
1: মা আসছেন আলোয় আলোয় ভরল এবার ধরা, চারটে দিনের আনন্দেতে জীবন বাঁধন হারা, শিউলি ঝরার শব্দে বুঝি তাঁরই পায়ের ধ্বনি, শরৎকালের এই তো রূপ এই তো আগমনী, শিউলি ফুলের গন্ধ নদী তীরে রূপলি বালির চরে শুভ্র কাশের দোলা, বাঙালির মনেও আনন্দের ঢেউ তুলেছে, রিন রিনে এক খুশির আমেজে বাঙালি এখন মাতোয়ারা, মনোবিনায় বাজছে আগমনীর সুর।

0: জনপ্রিয় বাঙালির বছরভর নানা রঙের উৎসব, তবুও তারা অধীর অপেক্ষায় একটা একটা করে দিন গোনে এই শারদোৎসবের জন্য। আসলে দুর্গাপূজা তো শুধু দেবী দুর্গার আরাধনা নয়, এ যেন জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে এক মহামিলনের উৎসব। ধর্মীয় সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যেমন এই উৎসবের গুরুত্ব অপরিসীম, তেমনি বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি সৃজনশীলতার ঐতিহ্য দেশের সীমানা পেরিয়ে প্রবাহিত হয় গোটা বিশ্বে এই শারদোৎসবকে ঘিরে।
1: দেবী দুর্গার মর্তে আগমন নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত গল্প গাথা শুনেই বাঙালির বেড়ে ওঠা। মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে এক বছর পর বাপের বাড়ি আসেন মাত্র চারটি দিনের জন্য। উমা যেন আমাদের ঘরের মেয়ে, তাই তাঁর আগমনে চারিদিকে এত উচ্ছলতা। আরেকদিকে অসুরদলনী দশভুজা দেবী দুর্গা ভুবন আলো করে মর্তে আসেন সমস্ত অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সূচনা করতে। আনন্দময়ীর আগমনে তাই মঙ্গল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত।

দুর্গাপূজাকে নিয়ে বাঙালির আবেগ বাঁধন হারা, ব্যস্ততা সীমাহীন, প্রবল আনন্দোচ্ছ্বাস আর হাজারো পরিকল্পনা। তাই পুজোর প্রায় দুমাস আগে থেকেই বাতাসে ভেসে আসে পুজো পুজো গন্ধ। প্রতিদিনের শত কাজের ভিড়েও তাই বাঙালির মন উন্মনা। পুজোর চারটি দিন কিভাবে কাটাবে তাই নিয়ে মনে মনে কল্পনার জাল বুনতে থাকে। আত্মীয় বন্ধুদের সাথে কথোপকথনেও বারবার উঠে আসে পুজো নিয়ে কত আলোচনা। প্রবীণদের মুখে মুখে ফেরে পুরনো দিনের সাবেকি পুজোর স্মৃতিচারণ।

জগন্নাথ দেবের রথের চাকা ঘুরতেই শুভ দিন দেখে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়। যদিও খুঁটি পুজোর কোনো পৌরাণিক কাহিনী বা ধর্মীয় ব্যাখ্যা পাওয়া যায় না, তবুও পুরনো দিনের বনেদি বাড়ির মায়ের কাঠামো পুজোই হোক বা হাল আমলের সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো, যাই হোক, বাঙালির কিন্তু সাজো সাজো রব পড়ে যায়। বাঙালির অন্দরমহল এবং অন্তর্মহল জুড়ে উপচে পড়ে খুশির হাওয়া। 8 থেকে 80 সবার মুখে শরৎ আলোয় ঝলমল করে।

0: ফাঁকের কাঠি পড়তেই সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের ব্যস্ততা তুঙ্গে ওঠে। শুধু পুজোর প্রস্তুতি নয়, সময়ের দাবি মেনে পুজোর থিম কি হবে, প্রতিমা বা আলোকসজ্জায় কি অভিনবত্ব আনা যায়, তাই নিয়ে দফায় দফায় আলোচনা চলে। শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে সব পুজো কমিটি নতুন কিছু করার কথা ভাবে। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হলে কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়।
1: প্রতিদিনের যাওয়া আসার পথে আমরা দেখি মণ্ডপে মণ্ডপে বাঁশ বাঁধার ঠুকঠাক শব্দ, আলোর রোশনায়ের ট্রায়াল, একটু একটু করে সেজে উঠছে মণ্ডপ, আর বাঙালির বৈকালিক চায়ের আড্ডায় জমে উঠছে তুমুল আলোড়ন আর কৌতূহলী অপেক্ষা।
0: ঠিক তখনই কুমোরটুলিতে মৃৎশিল্পীরা তাদের শৈল্পিক সত্তা দিয়ে প্রাণ ঢেলে পরম যত্নে সাজিয়ে তুলছেন মা আনন্দময়ীকে। তাদের হাতের নিপুণ তুলির টানে খড়ের কাঠামো পেরিয়ে মা হয়ে ওঠেন সজীব। প্রকাশিত হয় মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। বিশ্ব চরাচর যেন এক অপার্থিব আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। আকাশে বাতাসে অনুরণিত হয় আলোর বেণী।

0: শিউলির গন্ধমাখা ভোরের নরম আলোয় প্রস্ফুটিত শতদলের মতো বাঙালির মনে ডানা মেলে হাজারো স্বপ্ন। পুজো তো দোরগোড়ায়, গদ্যময় প্রাত্যহিক জীবনের যা কিছু কাজ এই বেলা সেরে ফেলতে হবে। শুরু হয়ে যায় ব্যস্ততা, আর পুজোর প্রস্তুতির তালিকায় প্রথমেই থাকে পুজোর কেনাকাটা।
1: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে।
0: শহরের আলো ঝলমলে শপিং মল থেকে শুরু করে শহরতলি পেরিয়ে প্রত্যন্ত গ্রাম বাংলার আটপৌরে দোকানে বাজারে উপচে পড়া ভিড়, শুরু হয়ে গেছে বাঙালির ক্লান্তিহীন পুজোর বাজার। এবছরের পুজোর স্পেশাল শাড়ি কোনটি, লেটেস্ট ফ্যাশনের কোন ড্রেস চলবে এবারের পুজোতে, সেই নিয়ে চলে বিস্তর তথ্যভিত্তিক গবেষণা। এখন তো আবার ডিজিটাল দুনিয়ার হাতছানি, ফেসবুকের পেজগুলো তাই অতি সক্রিয় নানাবিধ আকর্ষণীয় সামগ্রীর বিজ্ঞাপনে। অনলাইন শপিংয়েও তাই মাঝে মাঝেই চোখটা বুলিয়ে নিচ্ছে বাঙালি। এক কথায় অনলাইন অফলাইন ক্রেতা বিক্রেতার এখন নাওয়া খাওয়ার সময় নেই।
1: এরই মধ্যে আবার কর্মসূত্রে বাইরে থাকা বাঙালির চলতে থাকে ঘরে ফেরার প্ল্যানিং। অফিসের কাজ সামলে ছুটি ম্যানেজ করে যেভাবে হোক ফিরতে হবে বাড়িতে। আত্মীয় পরিজন বন্ধু স্বজন সবার সাথে নিখাদ আড্ডা আর হইচই করে কাটানোর অমোঘ হাতছানি। পুজোর কটা দিনের এই নির্ভার আনন্দই তাদের অক্সিজেন যোগাবে আগামী এক বছরের পথ চলার।

0: প্রাক পুজো পর্বে ব্যস্ততা চলছে সাহিত্য ও বিনোদন জগতেও। পুজোর গান রেকর্ডিং হচ্ছে, নির্মিত হচ্ছে চলচ্চিত্র যা মুক্তি পাবে ঠিক পুজোর সময়। দিন রাত কাজ চলছে, কবি সাহিত্যিকদের কাছে অনুরোধ পৌঁছে গিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় শারদ সংখ্যার লেখা দেবার জন্য। ডেডলাইন যত এগিয়ে আসছে তাঁদের কলমের গতিও তত দ্রুত হচ্ছে। কল্পনার তুলিতে শব্দরা ছবি আঁকছে দুর্গাপুজোর উজ্জ্বল রঙিন ছবি।
1: প্রকাশক সম্পাদকরা চিন্তা ব্যাকুল। লেখা জমা পড়ার পর পাণ্ডুলিপি নির্বাচন, প্রুফ রিডিং, কভার ডিজাইনিং, ইলাস্ট্রেশন, প্রেস, বাইন্ডিং সব মিলিয়ে গলদঘর্ম অবস্থা। প্রুফ রিডিং নির্ভুল হতে হবে, পাঠকের মন কাড়া আকর্ষণীয় প্রচ্ছদ হতে হবে। এই বিশাল কর্মযজ্ঞ সমাপন করে সঠিক সময়ে শারদ সংখ্যা পৌঁছে দিতে হবে পাঠকের হাতে।

0: পুজোর দিন যত এগোচ্ছে বাঙালির উৎসাহ এবং ব্যস্ততার পারদ তত বাড়ছে। নিজেকে সাজানোর সাথে সাথে গৃহসজ্জাতেও থাকতে হবে অভিনবত্বের ছোঁয়া। চলতে থাকে বাড়ি ঘর আনাজ কানাজ পরিষ্কার করা, নতুন রং করা, সেই সাথে অন্দর সজ্জাতেও আনতে হবে অ্যাস্থেটিক লুক। নতুন পর্দা, বেড কভার, কুশন কভার, শো পিস, আরও কত কি। বাঙালির পুজোর কেনাকাটা যেন শেষ হতেই চায় না।
1: এত কাজের ভিড়ের মাঝেও আবার

0: বন্ধুদের সাথে ফোনালাপটিও সেরে নিতে হয়। পূজোর কোন দিন কি সাজসজ্জা হবে, কোন পোশাক কবে পরবে, মেকআপটাই বা কেমন হবে, কত কথা। তারপর থাকে কবে কোথায় কোন দিকে ঘুরতে যাওয়া হবে, বাঙালি খাবার কোথায় পাওয়া যাবে, কারণ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া না হলে তো পূজোর অর্ধেক আনন্দই মাটি। বিউটি পার্লার থেকে রেস্তোরাঁ, সব জায়গায় পূজোর আবহ। বাঙালির জীবন যেন এখন এক আলোকিত ক্যানভাস।
1: দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন।

0: ভুবন আলো করে আসছেন মা আনন্দময়ী। ঘরে বাইরে অগণিত কাজের মাঝেও বাঙালির মনে গুনগুন করছে পুজোর সুর। গ্রাম থেকে শহরে প্রকৃতিও নিজেকে উজাড় করে সেজে উঠেছে অপরূপ সাজে। চাকুরিজীবীরা চাইছে যতটা সম্ভব কাজ গুছিয়ে নিতে, ব্যবসায়ীরা ব্যস্ত পুজোর সময়ের লাভ ক্ষতির হিসেব করতে। এই একটা শারদ উৎসবকে ঘিরে বাংলার অর্থনীতি আবর্তিত হচ্ছে।
1: তবুও এত পরিশ্রমের মাঝেও সবার মনে এক মধুর উন্মাদনা। ঢাই কুরকুর ঢাকের তালে সব ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে। অনাবিল এক আনন্দ আর মানসিক তৃপ্তি নিয়ে সবাই অপেক্ষায়। পুজোর চেয়েও যেন পুজো আসছে, এই ভাবনা অনেক বেশি প্রাণোচ্ছল করে তুলছে বাঙালিকে। প্রতি বছর এভাবেই একঘেয়ে জীবনে বৈচিত্র্য এনে দেয় এই শারদোৎসব। জীবনের দুঃখ, বেদনা, হতাশা, সমস্যা সব ভুলে বাঙালি আবার নতুন করে বাঁচতে শিখে। দুর্গাপূজার এই মহামিলনের মহোৎসবে আমরা আবার একবার ভাবি, আমরা উৎসব প্রিয়, আমরা উৎসবের আলোয় আলোকময়।

এতক্ষণ শুনলেন সঙ্গীতা লেখ্য ওগো আমার আগমনে, সংকলন অপর্ণা চক্রবর্তী, ভাষ্যপাঠে নৌকনা মুখোপাধ্যায় ও অপর্ণা চক্রবর্তী, শব্দগ্রহণ ও সম্পাদনা বিকাশ পাল।

0: हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवाबाट बोलिरहेका छौं र अब श्रोताहरू अघि राखिरहेका छौं केही लोक तथा आधुनिक गीतहरू। तर यसअघि सुनौ यी सन्देशहरू।
1: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
2: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
3: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
1: हमेशा पूछो WHY Why कहता है कैप्टन Y ऑफ SBI,
3: आपका साइबर रक्षक।
4: অবহেলা করবেন না।
5: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
4: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
5: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
4: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
5: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: त श्रोता कार्यक्रमको पहिलो साङ्गीतिक खुसीले स्वीकार्नुहोस् ज्ञान सुब्बाको स्वरमा, जहाँ शब्द रचना छ कमल रेग्मीको अनि सङ्गीत छ पूजन लोहागनको।

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: सत्यनिष्ठा केवल एक शब्द होइन, यो हाम्रो कार्य संस्कृतिको पहिचान हो।
3: हरेक काममा पारदर्शिता, हरेक निर्णयमा निष्पक्षता, हरेक पाइलामा जवाफदेहिता,
2: यही हो सत्यनिष्ठा, यही हो समृद्धिको बाटो। किनकि प्रिभेन्टिभ भिजिलेन्स केवल एउटा अभियान होइन,
3: यो हो असल व्यवस्था र असल भविष्यको जिम्मेदारी।
2: सफा सोच, सही काम, सत्यनिष्ठा हाम्रो पहिचान। एनटिपीसी रमामसँग सत्यनिष्ठादेखि समृद्धिको विश्वास।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। দিল্লির যন্তর মন্ত্রের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধির ওপর অধিক গুরুত্ব দিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। নতুন দিল্লিতে আজ দিল্লি ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, 140 কোটি মানুষের বিশাল বাজার এবং তরুণ জনসংখ্যা ভারতের অন্যতম প্রধান শক্তি। বিশ্বের বহু দেশে যখন প্রবীণ জনসংখ্যার হার বাড়ছে, তখন ভারতে মানুষের গড় বয়স 30 বছরের নিচে রয়েছে। আগামী 3 দশকেও এই প্রবণতা বজায় থাকবে। শ্রী গোয়েল আশা প্রকাশ করেন, 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি 30 লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছবে। এদিকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রত্যেকের জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা এবং যে কোনো সাধারণ নাগরিক বা নির্বাচিত সংস্থার যে কোনো সদস্যের কাছ থেকে আসা আবেদন সাদরে গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে আদালতে শরণাপন্ন হওয়ার এবং আদালত তাদের উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
2: सुप्रीम कोर्ट के द्वार सबके लिए खुले हैं। कोई भी पिटीशन, किसी भी, कोई भी, चाहे वो आम नागरिक है या कोई माननीय सदस्य है किसी इलेक्टेड बॉडी का, कोई भी है, भारत का हर नागरिक का उसका अधिकार है, वो हमारे पास आए, हम कानून की व्यवस्था और कानून के अनुरूप सुनवाई करेंगे और जो जिसको बनता है उसको जरूर उसका अधिकार वो देंगे।
1: আইএনডিআইএ জোটের সাক্ষাতের দাবি নিয়ে প্রধান বিচারপতি বলেন, গতকাল এ ব্যাপারে তিনি একটি চিঠি পেয়েছেন, গত রাতেই তিনি দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলেও কংগ্রেস কখনো ইভিএম আবার কখনো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। কেবল অভিযোগ না করে কংগ্রেসের উচিত দেশবাসীর সামনে প্রমাণ পেশ করা। তিনি উল্লেখ করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিষয়ে তারা যে অনিয়মের অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকেও রাহুল গান্ধী কোনো প্রমাণ দিতে পারেননি। এদিকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন, বছরের পর বছর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ করে চলেছে কংগ্রেস।
3: पिछले कई वर्षों से कांग्रेस लगातार वैधानिक संस्थाओं पर हमले कर रही है, लेकिन आज मैं कहना चाहता हूं कांग्रेस के मित्रों से, कांग्रेस की हार का कारण चुनाव आयोग नहीं है, कांग्रेस की हार का कारण स्वयं कांग्रेस का विचार शून्य नेतृत्व है।
1: দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে বিরোধী দলগুলির ডাকা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ দিল্লিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করে দিল্লি ট্রাফিক পুলিশ। এর ফলে জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লির মেট্রোর ছটি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে অবশ্য সবকটি মেট্রো স্টেশনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। এদিকে বিরোধীদের প্রতিবাদ মিছিলের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির ১৬তম বৈঠকে সহ সভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাবার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয়, সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছরে সরকার অস্ত্র ও প্রযুক্তি থেকে শুরু করে পোশাক, সরঞ্জাম এবং প্রশিক্ষণের মতো সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন ও আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় সেনাবাহিনী এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, ভারত তার প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর একটি উল্লেখযোগ্য অংশ দেশেই উৎপাদন করছে। এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় যুদ্ধকালীন বা জরুরি প্রয়োজনে সেনাবাহিনী এফসিআই এর দেশব্যাপী গুদামঘর, পণ্য ওঠানামা বা ব্যবস্থাপনা সরঞ্জাম এবং কর্মীদের কাজে লাগাতে পারবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজির পরিমিত ব্যবহারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, যেসব নিষেধাজ্ঞা বাস্তবে রূপায়ণ করা কঠিন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তার আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত না করেই বাজি পোড়ানোর ক্ষতিকর প্রভাব কমাতে ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণসলিলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবা মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ ভিসাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবা প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলেছেন। ভারতে বার্ষিক ভিত্তিতে খুচরো মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে বেড়ে ৫.৪% পৌঁছেছে।

0: ফলে চলতি বছরের মুদ্রাস্ফীতির হার টানা চার মাস আরবিআই নির্ধারিত 4% লক্ষ্যমাত্রার থেকে বেশি ছিল। কেন্দ্রীয় সরকার জাতীয় ইস্পাত নীতি ভিশন 2047 এর খসড়া তৈরি করেছে। এই নীতিতে বিশ্বমানের প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে উন্নত, পরিবেশ বান্ধব এবং সম্পদের দক্ষ ব্যবহারের উপযোগী ইস্পাত শিল্প গড়ে তোলার দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কিভাবে ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করা হয়েছে। সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঘোষণার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কি প্রভাব পড়ে তা বুঝতে এই দুই অর্থনীতিবিদের গবেষণা নীতি নির্ধারকদের সাহায্য করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাপানের সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে তিন বাহিনী পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছেন। ক্রীড়াবিদদের উদ্দেশ্যে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী তাদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির প্রশংসা করেন।
1: एक मेडल के पीछे बहुत सारी कहानियां होती हैं, बहुत सारे संघर्ष भी होते हैं, कितनी कठिनाइयों का आपको सामना करना पड़ता है, फिर भी आपका हौसला, आपका जज्बा बराबर बुलंद रहता है। आपके पूरे संघर्ष के पीछे आपके कोच की भी बहुत महत्वपूर्ण भूमिका है।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধে 7:50।
2: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
3: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
4: बस यही पूछो व्हाई। रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए, एक व्हाई आपको फ्रॉड से बचाए।
2: हमेशा पूछो WHY, व्हाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
4: आपका साइबर रक्षक।
5: डेंगू ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
6: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
5: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
6: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
5: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: सर 5,000 रूपए लगाइए और 8,000 रूपए प्रॉफिट पाइए। ये देखिए प्रूफ का स्क्रीनशॉट।
8: वाओ, स्क्रीनशॉट का प्रॉफिट असली है या सिर्फ स्क्रीन पे? व्हाट्सएप या टेलीग्राम इन्वेस्टमेंट ग्रुप्स में फेक प्रॉफिट्स और स्मॉल रिवॉर्ड से ट्रस्ट बनाया जाता है, फिर इन्वेस्टमेंट बढ़ता जाता है। इसलिए
2: हमेशा पूछो WHY, वाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
8: आपका साइबर रक्षक।
9: अब सुनाइरहेछौं केही भुटानी गीतहरू।